0: ক্যাসেট দোকানে খোলাওয়ালটা আকো ক্যাসেট দোকান খোলাওয়ালটা কিন্তু আদো ইনকাইন কাতে সিচুয়েশন বদলিয়ে না কিন্তু আদো মোবাইল রিলিং ওজোইনে আকো মোবাইল কো খোলাওয়ালটা আকো তা পুরো একা চালাওয়ে না আলিং বেওয়ার বানিলিং বেওয়ার কেডা বানি কাস্টমার কল অলিং জাগার কেট কোয়া
1: আচ্ছা
0: এনতে হিসেব দাম তেলিং ইমা কোয়া সার্ভিস বানিলিং মাট কোয়া আঞ্জ চিলকিন সিনা কাটা এনকা কো চকনা আ সিয়া মিনা আ সেসেন কেনতে আওরা কারাবাচি বুগিনে মেনতে জোকান যা কোচিং কাজি এপিয়া আঞ্জ দকা কো কাজি ডিন রি আপে জোকান কাজি এপিয়া মেনতে সমজাও কে তঞ আগু কো
1: আচ্ছা
0: ন কোচ কোচ এন রে হন কো নিরে কো
1: হ্যাঁ
0: নিরে কো নিরিয়ান বাদর কো এন কো এনকা গে না লাং জাগার কে লেকা নিরিয়ান বাদর নিনতা তরা বানি এমেন লেকা কো মেনি এন কো ইন ইনতা রে এনকা কো পাসাউ রে ওয়া আর লাস্ট রে চনাব দো এন কো তার কো ইউ কেনে ইনতা কো বেটাউ রে না
1: আচ্ছা
0: এন কামিনা কো
1: আচ্ছা
0: হ্যাঁ এনতে স্পুরে নিপায়তে কো সেনো বা এন রেন রোন কো তারা মেনা কো গিয়া এন রেন কোচিং গাইড ইয়ে কেট কোনা কোন কানিয়া কাজি কো সমজা তান তো সাতরে কো টাই ওতনা হ্যাঁ বানিয়া সংস্কার কোনা মেতনা বানি কো জাগার তনা
1: আচ্ছা
0: কই স্বামী বাটা কাউজু তনে এতন তনা কো আনি তাকবা পড়াও পড়াও তে না বু কাজি লিকা নকরে গিন নামা মেনতে সওয়াল দবা নমা বিদেশ রিয়ো এনকা কোডু ই নামা মেনতে কো বিকাশ ইয়া কাডা কো বিদেশ রে চিলিকে আকোয়া নকরির চাকার দরকার কটাই নে কুচ এত আকা তেরিয়া এত দরকার কাজিরিয়া এত দরকার মানে একটু প্র্যাকটিক্যাল দরকার
1: হ্যাঁ
0: প্র্যাকটিক্যাল তেনা পে প্র্যাকটিক্যাল পে মিতা কো এনতে জানাম দো আচ্ছা টেক কো মানে এনতে এনকা তলিং কন্ট্রোল রাখার কো
1: আচ্ছা আচ্ছা আচ্ছা ইনাতে ফির ইনা কো কাজি এ টি বিপার কা নিমিতিং দো কেস কাউন্টার ইয়া কা ওকনা বিতি ওকন্তা মেমিয়া পয়সা টাকা মেমিয়া ইনতা আদো জোকালিকা এটা কো কাদমুরি কো তো বাও কো মানে এন্দো গোটা সিং বেন দুবে কেন আছে এটা কো জিমে বারে বেন আমাকো
0: কাটিং আতেন কো ইনতা আদো সাহেব এনা সারে কাজি বেন কাজি কিডা এনা দো আপনা গ টাইম তিয়া এন্দো আলিং জব ইমার্জেন্সি ইনকা হবা অর দো মিসিম সেলিং সেনা ও গিয়া এন্দো রেজিস্টার লিং মেইনটেইন তা এনাতে কো জি সিসিটিভি ক্যামেরা কো লাগাওয়া কানবা এন্দো এন কো তরে চানাপ তরিং লেলুরু হইয়া এনতে ইমিন ইনকা দো সাবিন সময় দো কালিং সেনা এন্দো হামেসা প্রফেশনাল নল কালিং গড়ো ইতে দো এনতে কুচলিং টাইনে দু ঘন্টা তিন ঘন্টা লাগে নিপাতর পালিং তেন আর দশ বিশ রুপিয়া নিপাতর পা রয়ে আমি জান ইনকা তো বানো অমেন তিয়া এন্দ হামেসা আলিং অলিং চেক কোয়া হামেসা সিতা আয়ুব হিসেব কিতে বাবা আর দো আকো জোকা বড় টাইনে নিপাতর পায়তে ফের বদলেতে আমি কাকো হিমত ইয়া এন্দ আলিং এ দো দিন ইয়া তিন দিন লিকা এটা পা জব বলিং সেন আর দো আপনা ওয়ারেন কুলিং আগু তে কোয়া কেস কাউন্টার তালিং দো বরিতে কোয়া
1: আচ্ছা এনাতে আইনাই আয়ুমডে পড়াও রিয়া কাজি হিসেব তে দো চি বিজনেস লাগি দো বিবিএ পড়াওতে অবাও অমেনতিয়া কো মেনে আহে এন্দো মেন্দো আবেন্দো এলএলবি বেন পড়াওয়ে না এন্তো চিলিকতে বিজনেস দেবেন কন্ট্রোল এতনা
0: ইয়া নেনা বিজনেস দেসো আয় রাতে গেলিং সুরুল দা এন্দো না চিলিকে ইন্টারলিং পড়াওতা না তেগে আলিঙ্গে কুত্তে দো বিজনেস লিং লাগাওলে টাইক না চিলিকে ইন্টারলিং পড়াওতান রগে না পরব কো কোনাই কো জানা কো সেনো রয়ো আলিং তের জোকা পয়সা কো জোকা আবাও টাইক না এন্দো ফুটবল লুং তে কোলিং সেনো রয়ো চানা কো রয়ো চি তিরঙ্গ সপাল কো রইও এনেতে কুচ জানা রইও লং ইনতা লিং ইডি কিয়া ইনদ ফুটবল নং ল লি লিয়া এনেতে কুচ ইন পাতে পয়সা হজু উয়ে ইনদ এনে ইনকা এনেতে পড়াতান সময় রে ইন্টার লিং পড়াতান সময় রে কুচ হালকা ছোট মোটা বিজনেস লিং বিজনেস বা কেন টাই কিনা ইনদ জুকা জুকাতে পয়সা হজু ইন বাদর দন্ড পড়াও ইনকা লিং পড়াও ইডি নে এনেতে চনাব দনি পা দুকেন লিং নাম ইডি কিডা মেন্ড গুনটি মেন্ড লিং কিরিং কিডা ওড়িন লিকা নাতে 2200 তে ইনদ ইনতার পান দুকেন লিকা নালিং কোলাও কডা
1: আচ্ছা
0: হ্যাঁ ইনতা কোলাও কেতে ইনতা জগনাথ লিং নামা কাট গিয়া বু না বাস স্ট্যান্ড তে নিপা চিলকে প্লাই ওভার রাখাবা এন কুটিরগে
1: আচ্ছা
0: হ্যাঁ ইনদ ইনতার গে না জগালিং এসরা কাট গিয়া ইনতার
1: এসরা কাট গিয়া
0: হ্যাঁ এসরা কাটালিং নদিকো কোলো এনা এসু গোপন দে পেরাং কনেতে ইনতার ইয়ো লিং কবজা কাট গিয়া না কার্পেট লিং লাগাও কাটা না অনকো ইনতা নিদে ইনতা কো গিতি গিয়া কো
1: আচ্ছা
0: হ্যাঁ যায় জিতা তাকলিব ও রাত পেতে কোজু কো ইনতা আর কটাই নেকো
1: ইয়া
0: হ্যাঁ ইনদ জরুরি বানো আছি বিজনেস লাইন রেঞ্জ পড়া ইনদো বিজনেস ম্যানেজমেন্ট কেতে গিন বিজনেস ইয়া না তো জরুরি বানো মা
1: আচ্ছা
0: ইনদো শুরুয়াত আবেন শুরুইতে আবেন দরকার
1: ইয়া
0: হ্যাঁ चाना तरियो ची अताय तरियो ची चाय तरियो जाना तरियो मरंग बिजनेस जरूरी।